0: আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতকে সাদবান আয়াতগা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ শে আদি সুমার সূরতগা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ مَانَ يَكِي فَهِكَ لِكْفَانُ مَايْنَ اللَّهُ گِكِبَيَ دِين خَلَاص كُرَوَا إِكَلَاگِ كِبَيَ أَلُكَن كُرَوَا شِف إِنْسَانَا گِ بَهَا عَمَلُ أَدِي مُدَلُن كُرَوَے صَدَقَاتِ تَكِي اللَّهَ خَالِص كَمَايَكُ كُرَا كَنْتَكَم گَاهِد مَنْ أَنْگَوَا الْبَيِّنَا سُورَتْ گِ فَسْوَنَ آيَتُ گَا وَحِي كُرَوَا فَاوَے وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিন এফএস ফরাতকা শরীক নুকুরা হুজ কামেব
1: এংহা 741 নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবে রাজ্যে কে আডু
3: আলগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফা ওয়াগতুং দেন ইবি বড়ায় নওয়ানি কিরিত কুরআন কিয়েবুং ಮಿಯದು ಇವಡಾನವಾಣಿ ಸೂರತ್ ಲುಕ್ಮಾನ್ ಬಾರವನ ಆಯತು ಫಶಾಯಗಿನ್ ಇಸೂರ ನಿಮ್ಮ ಸೂರತ್ ಸಜಿದ ಫಶಾಯಗಿನ್ ಇಸೂರತುಗೆ ಸಾದವನ ಆಯತುಗೆ ನಿಯಲ

এফাদা আমি নাই আদি আল্লাহ ফিয়া এওরেন আলোকাঙ্কন উলুনু থাকে দি একুরবাসে ফাহে এওরেন নারাখায়গে মাগাম মাগুদাকাওয়াসে।

0: ফাহে ফুরতামা ফাহারু মারু মেনুই মারু নুয়ে দেমি তিবেনে বয়কু খামগা আহারে মেন নুয়ে হিয়ে আদি আজাবু লিবেনে বয়কু খামগা আহারে মেন নুয়া মুয়ে
1: ইন্ন হাযা লাহুয়াল ফাউজুল আযীম
0: হামা কাশাওয়ারু বড়ু এগিমবা নাসীব লিবমাকি মিই খং কাশাওয়ারে
1: لمثل هذا فليعمل العاملون
0: عمل كرا ميهو مفدا كنت لبغت متكا عمل كرا هشكمه
1: أذلك خير نزلا أم شجرة الزقوم
0: ضيافتك غتم ملي اتن هي نوتا زقوم غسيه
1: إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ
0: هَمَا كَشَوَرُمْ أَنِيَا وَرِنَّنْوَيْ إِمْتِحَانِكَمْ غَاتِمَنْ رَسْكَلَانْجِ إِقْغَسْلِ وِيمِهِ

0: وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
1: هَمَا كَشْوَرُمْ نُوحُ غِفَانُ تِمَنْ رَسْكَلَانْجِيَنْ اَهِيَنْ اِذْ غُوَالِبِّي فَهَا اِكَلَيْ غِفَانَنْ اِجَابَ دِبِّي رَسْكَلَانْجِي مُلُكَمَائِ
0: وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
1: আদি তিমন রসকলাঙ্গে একলেগে ফানাই একলেগে ফানুগে আহল বেরিম বড়ু এগেবা হিতামাই এবাহি গরগুন সালামে কুরবিমে
0: ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন
1: আদি দেনতিবি বায়কি একলেগে ফানুগে দরিকলু কামগা তিমন রসকলাঙ্গে লেবিমে
0: وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
1: আদি ফহং আননিবি উম্মাতুগে মেদুগা একলেগে ফান রিবেতি সানা লেহেটবিমে
0: সালামুন আলা নূহিন ফিল আলামিন
1: আলাম তুগা নূহগে ফানুগে মচ্চা সালা।

0: সংলতে আর এমএ ফানে মেরি কোরানন্দ
1: দেন তিহিং আহা কবিস নোয়ানেন
0: কি আহমানেন
1: মি তুনিয়ে কি তিয়ে পরি পটাং হারিং এ দে কামেননে রোজা মা কাভেন কোকিং কাইরাগে আসলু মামমে ইয়ব
0: থ্যাংক ইউ সনাতি হাত হে কোজকে তিহম সোনাকে ইয়কন আরঙ্গ দরফলং হিতুন রহমম মাম্মেগ লোবদি মুলি উমর দরফলগে মাম্মে কবেগ হুন সোনাতে বসে
1: আরে ইনতি হাই পেনো বর আবহ পেনো
0: এমবি বরং আবহ মেদনি দমে কারে দা গে দা মগমতি গ সোনা গেল্লা দেব দা ওকে তা আমার হতা
1: হুম গতা এনুনস আরে নো জামা এক বার তাইবে
0: আরে মা বড় দাইবে দুবাহ কোস আরনে সোনা বাকি মুলি কবেন মানে

কা বিমুগা ওয়া হা থাকে চে আল্লাহ থিয়াবামি হু নটকা খিদমত তরি করে বিকাং থিয়াবামি হু নং নেগে হেয়ে আদি কদাং গে নিয়ামত ফাড় ওগেম ওয়া গতু গাইয়া ফর ওগেম ওয়া গতু গা থিয়াবামি হু গে মচ্চা ফুরি হে মকো দেবি আদি এবস ইলম কা আনুলা নোয়াত তেদমগ কা আনুলা নোয়াত আলি কান দেনি বি ফত কা আনুলা আল্লাহ হামিদু জাদাল কুরা বায়কু মিসা কুং গে তেরেন বেয়ে দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহ বায়ান কো দেবাফা নিয়মতা গিনো গুনাইগেমবে সূরাত ইব্রাহিম গে 30 দেবনো আয়াতম ফেশিগে 30 হাতারনো আয়াতুগা একলাং ওয়াহি কুরাবাফা বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গে উডুং ফেম বেসেবিয়ে ফহে এফেনুগে সাওবন তিয়াবামি হুননং রিজকে কামুগা মেওয়াতা নেরুবিয়ে আদি একদাং ইজন ফুলায়কু এতকেতি কানুগা দতুরু কুরমতি আবামি হু নটকা না ফহরু খিদমত তের কুরেবি আদি একদাং গে তিয়াবামি হু নটকা কোরুতা খিদমত তের কুরেবি আদি একদাং গে তিয়াবামি হু নটকা ইরাই হাদু খিদমত তের কুরেবি কেন্ডি নেলি হিগা গতু গে আদি একদাং গে তিয়াবামি হু নটকা রেদুয়া খিদমত তের কুরেবি আদি একদাং গে হযরত তিয়াবামি হুন দেননেবি কমমে এচ্চে ekalaang ti abami hunna devvi allahu ge ni'mat ti abami hun gunanama ti abami hunna ka e ni'matan adade nukurewe hutte hamakashwarun insanaai aniyaveri bom bodu shukuru kurunne miheke guna adadu nukurewe haagina ni'matan aadamu ge darinan allah subhanahu wa ta'ala devwa fa wairu demagan ekalaang ge magu dekkevi ei heyokamu ge maga nubaakamu ge magu হেয়কমুগে মগু খিয়ার কুরা বেয়ক দেবে হুশি মাতিবেরি নিয়মত লিবেনিবি সুরুগে আসে নুবা মগু ইখতিয়ার কুরা বেয়ক দেবে হুশি ভেন্দেনিবি আযাব লিবেনিবি তানেকম গাবা নরক আসে আলমেনগে ভেররাস কালাকো আলমেন না সুরুগে দিওমুগে মগু ইখতিয়ার কুরমুগে তৌফিক দেবান দেবি

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহরাজ্যগড়ু বারগড়ি ফানার মিনিট গমিগেনেস্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেজবি মেদগে মেন্দুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালিয়া মালে কারগড় তাকা মেদগে মেন্দুর নামাজ বগুতুবি বারগড়ি ফানার মিনিটুগা দেমিগেনস্তেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, মানে এম মুমিনাকু আনে মুমিনাকান এহি তরিবে ভাগে রিবু মুগা বিনা ইফাদে। এই

0: আসসালামু আলাইকুম। কবা হুরি হাকু দিঙ্গে হালু কিনে ফিনাদত্ত উম্মিদ করেন ইঙ্গে হুরি হাকু দিঙ্গে বেশ হালু রাঙ্গালু আনে কামা মেয়েতুস ফিনাদত্ত আমি বদল করেনি নমুনা কুজা কায়কি মেয়েতু ফিনাদত্ত আমি বদল করেনি দায় জুয়েইন আমজাদা
1: জুয়েইন কেনে হালু
2: আলুগান্ডুগে হালু রাঙ্গালু আলহামদুলিল্লাহ
0: জুয়েইন নাকি মাম্মায়া বাপ্পা দেখে ওয়ারাল লোপওয়া কুজে কমে কুজা কুয়েস এ কুজাকে মাম্মায়া বাপ্পা দেখে ওয়ারাল লোবিওয়া ওয়ানেঙ্গে মাম্মায়া বাপ্পা দেখে লোবিবুমাকি এমিহুম বুনা বাসাহা কিয়ামেন তেরি কুজা কাব্ব আদি এমিহুম দেখে লোবিবে ওগা তেরি কামায়কি কান্তাতা কোদ্দে কুজা কাবেস ওয়ামওয়ানে জুয়েইন প্রোগ্রাম গে ফরাতুম ওয়ারা পড়া মারহাবাইঙ্গে
2: আলুগান্ডা মি ফুরসাই দিনীতি শুকুরিয়া
0: কমে কুজা কুয়েস মাম্মায়া বাপ্পা দেখে ওয়ারাল লোবিওয়ানে নুদো এমি মাম্মায়া বাপ্পা দেখে লোবিওয়া কাং আঙ্গা দিনুমা কিকে বুনালানি
2: মাম্মায়া বাপ্পা জুয়েইন কোদ্দে হুরিয়া কামাকে জুয়েইন ওয়ারা শুকুরু বেরিবা দে মাম্মায়া বাপ্পা দেখে ওয়ারাল লোবিবে
0: জুয়েইন মাম্মায়া বাপ্পাকে নাসেহ আডুহা কিয়ামেন তেরে কাং আদা করেনি কিহিনে
2: মাম্মমেন এফফাহারু বুনুমুন আবাদুয়েস এ নাসেহ হাঁদাঙ্ক এহেন আমল কুরাং মাসেক্কে কুরাং
0: মাম্মায়া বাপ্পা ওয়ারাল লোবিং জুয়েইন কান্তাতা কোদ্দে দো জুয়েইন এমিহুনা লোবিং কোদ্দে কান্তাতা কি কোবা
2: মাম্মায়া বাপ্পা বালিবুমুং ভিহাভেস গিন ওয়াগুতু আরামু কুরাং ফুরসেদ্দেন আদি ফায়াত তাদুয়েজ্জেনামা ফা মোডেদেন মাম্মা বালিবিমা কক্কো বালাদেন মাম্মায়া বাইফারু কাক্কায়রু মাম্মা এহিওয়াদেন বলুগাভেস বামু হাকাদেন
0: হাদা রাঙ্গালেদো জুয়েইন এঙ্গেতা জুয়েইনগে মাম্মায়া বাপ্পা এঙ্গেমে মীরু কায়তি সাকি কোব্যাকা
2: বাপ্পা এম্মে মীরি গারদিয়া বাতা মাম্মা এম্মে মিরি ফ্রাইড রাইস
0: জুয়েইন মাম্মা বাপ্পা উফাকো দিনে মকুরা কান্তাতাক কি কোবা
2: মাম্মা বুনা বাসসাহাগে এদুয়াহুগে কুরান জেহে হুরিহা কামে কুরেবেতো মাসেক্কে কুরান আবাদুয়েস বালানি স্কুল গায়েস গে গায়েস কাঙ্কান দাস কুরেবেতো স্কুল গে ফিলাওয়ালুতা দাস কুরেবেতো বালা আদি টেস্ট তাকুমবেস রাঙ্গল নতিজা হোদেতো বালা
0: কমে কুজাকে মাম্মা আর বাপ্পা বেণুয়ানে এ কুজাকে মোড়ু কুজা কাবা জুয়েইন মাম্মা মেন্নটাকা মোড়ু কুজা কাবা কান্তাত কুরেনি কিহিনে
2: আলুগান্ডুগে মাম্মা ইন্নানে আলুগান্ডা ওয়াকি গাড়ি গাড়ি এ হাদাফা এই কুলে গাড়িয়া নামাজ কুরা গাড়িয়া আদি কিয়াওয়া গাড়ি এ গাড়িটাকা জুয়েইন সামালু কান্দে দেন দীনি খঙ্কামা জুয়েইন ওয়ারা ফারুয়া তেরিকাং বাহট্টাং মাম্মা বাপ্পা উফাওয়া গোতা হুরিহা কামে বেস কুরেবেতো জুয়েইন মাসেক কেক কুরানি ইনশাআল্লাহ আলুগান্ডু কুরানা
0: জুয়েইন বড়ুবেগেন এমিহুন কান্তাত কোদ্দেনি কিহিনে
2: জুয়েইন গে মাম্মা বেনুনি জুয়েইন ডক্টর কাবা এহেম বে জুয়েইন বড়ুবিমা ডক্টর কাবা মাসেক কেক কুরানা
0: মাম্মা বাপ্পা দিকে লোবওয়া কাং হামা কোদ্দিনমা এমে ফাহুয়া হাকে কা জুয়েইন কিকে বুনালানি
2: মাম্মা বাপ্পা দিকে ওয়ারা লোবিবে এহেম বে জুয়েইন বেনুনি জুয়েইন বড়ুগে মাম্মা বাপ্পা বেনুনওয়া কালা কুজ্জে কাবা আদি মাম্মা বাপ্পা ওয়ারা বড় শুকরিয়া
0: জুয়েইন ওয়ারা বড় শুকরিয়া ইঙ্গে জুয়েইন প্রোগ্রাম ওয়াগত কোলে দিনিতি ওয়ারং উফাওয়েজ ফিনালত জুয়েইন বাদ্দাবিমা উম্মিদ কুরানি হামা জুয়েইন কাহালা নামুনা কোদিন তকে উফেতিগেন দানি কাম
2: জুয়েইন গে ফারাতুম বেস ওয়ারা বড় শুকরিয়া

মেয়েদের প্রোগ্রাম নিম্মানুমগে খুরিন তিকুদিন বজে দেখামে খোল্লা দেয় গে এই কমে কুজ্জাকুয়েস মাম্মেয়া বাপ্পা দেরাওয়া কামকা উফাওয়া কামে খিয়াল দিন গে আন্টি বুনেল দেনং এগে দেখামে দে মিকুদিন বুনমান এই উফাওয়া কামে তো দেরাওয়া কামে তো গে তোগু হেদুম দেরাওয়া কামে তো থেদু বুনুম উফাওয়া কামে বারা রঙ্গল কমে বারং উফাওয়ান দে তান্তাং আডি করুম ಉಫಾವೆರಿ ದುಹಾಕಂಗೆ ವಸ್ಸಲಾಮ ಅಲೈಕುಂ.

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিছলুহু মা মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইক হাম ইফাদা এহেন এচবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಮೇ ದಿವಹಿರಾಜೇಗಡು ಹಗಡಿ 23 ಮಿನಿಟ್ ಗಂಬಿಗೆ ನಿಸ್ತೇನಿ ಮಿರೇಗೆ ಮಗರಿಬ ನಮಾದ್ವಾಗುದಕ್ಕೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್